0: আমাশে পানি মধু হোশ কি যে যা মুঝে তো মাই খিচে তেরি ও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড. Looking for a way to kick off your business? We can place your brand in front of 2.5 million people. Email connect@funasianetwork.com and we will get in touch with you. The Fun Asia Network means business. Your business.
2: Aap sun rahe hain Big 106.2, The Beat.

0: আসে পানি মধু হোশ কি যে যায় মুঝে তো
1: Big 106.2, the beat of Bollywood. Love, lo-fi, and night feels. Your soundtracks to unwind. Only on the Big Chill. On Big 106.2, the beat of Bollywood.